অতিথিমানে এই অবসরে আহ্বান দিয়েছেন। মনুষ্য জীবন আর সমাজ গড়বার মার ভূমিকা বহুত গুরুত্বপূর্ণ আয়। মা মানকর উৎসর্গীকৃত জীবনকে সুর্তা করি আজ সারা পৃথিবীন পালিত হচ্ছে মদার্স ডে মাতৃদিবস। ফি বছর মে মাসর দুই নম্বর রবিবার এই দিন পালন করা যায়সি। 1908 পহলা করি আমেরিকার পশ্চিম ভার্জিনিয়া গ্রাফটন সহর থিবা সেন্ট আন্ড্রিউস মেথোডিস্ট চর্চন মাতৃদিবস পালন করা যাইথিলা। বলাঙ্গীর সিভিল কোর্ট পরিসন্ন অণসংক্রামক রোগ চিহ্নট শিবির হয়েযাইছে। শিবির টি অণসংক্রামক রোগ চিহ্নট সহ মাহালিয়া রক্ত পরীক্ষা উষ ও চিকিৎসা সুবিধা যোগাই দিয়া যাইতিলা। ইতি 80 লোকঙ্কু স্বাস্থ্য পরীক্ষা করা যাইতিলা। পানিপাগ দক্ষিণ আন্ডামান সাগর সৃষ্টি হয়েথিবা ঘূর্ণিবলয় আইবা কাল তক লঘুচাপ থি বদলিবার সম্ভাবনা রয়েছে। ইতার প্রভাব থি রাজ্যে বর্ষা হবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। আবার 24 ঘণ্টা ভিতরে বিজলি ঘড়ঘড়ি সহ বর্ষা হবা বলে পাখাপাখি সবু জেলাকে কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। এই সময় এটি পবনর বেগ ঘণ্টাক 40-50 কিলোমিটর রহবা বলে কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। সমুদ্র অশান্ত রহুথবানু মৎস্যজীবী মানুষ সমুদ্র ভিতরকে নাই যাবারকে কুয়া যাইছে। এই মাসর দুই নম্বর হপ্তা তক দক্ষিণ বঙ্গোপসাগর আন্ডামান সাগর আও আন্ডামান নিকোবর দ্বীপন মৌসুমী পৌঁছিবা বলে পানিপাগ বিভাগ তরফ অনুমান করা যাইছে। এছড়ির আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 থি। জুহার।

শেষের কথাচিত্র মহাপাত, কণ্ঠশিল্পী অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তি, গীতা সমীর, সঙ্গীতা নাদিম শ্রবণ।

কথাচিত্র দামন, কণ্ঠশিল্পী বাবুসান মহান্তি, গীত জয়প্রকাশ নায়ক, সঙ্গীত গৌরব আনন্দ।

শেষরে কথাচিত্রা লাভ ইন লন্ডন, কণ্ঠশিল্পী হিউম্যান সাগর এবং অসীমা পণ্ডা, গীতা নির্মল নায়ক, সঙ্গীতা বৈদ্যনাথ দাস।

0: हॅलो, आकाशवाणी बलांगीर फोन इन कार्यक्रम।
1: हेलो नानी, नमस्कार।
0: नमस्कार, किए कहते
1: मु बरगढ़ कटापाली स्वर्णप्रभा कर कहू नानी।
0: स्वर्णभूमि केन्ता अछन?
1: भल अछ नानी, आ पूरा भल अछ। आपण मान भी समस्त भल थिबे बोले मु आशा करे छु।
0: काणा करस तुमे?
1: मुई तो नानी घरे अछे, एंता काम धाम एंता सिलाई पतर भी टिके जाइन छे। ट्रेनिंग करथिली जे घरे घरे सिलास घरटा, आउ तापरे एंता सबु तो रेडियो आमे सब कार्यक्रम सबु केन्द्र टिके सुनछि, सबु अपनी नो को सबु नो भाग लेसि। तो एंता आउ तापरे हमर भजन कीर्तन भी चालछि, तापरे हमर एसएससी ग्रुप अछे, एंता करि जाछि नानी।
0: जहाँ भी हो बहुत गुडे कार्य रे इन्वॉल्व अछन अपन? ঘর কাম করিকি এটকি গুড়ে কাম কলা বেলে হালিয়া নাই লাগবার?
1: নাই নানি, হেনটা সব দিন নাই। আমার গ্রুপ করছো প্রতি মাস টঙ্কা জমা করছো ব্যাংকে, তারপরে যে যা ঘরে বি কুটুবা শিল্প যে জানা করছি কি গ্রুপ করবি করছো, তারপরে সেটা পরে মাসকে পরে মিটিং হয়েছে সবাই যাবার কিনা পরে। আমার ঘর কাম জান সবু দিন চালিছে, আর বাহারে বি ভজন কীর্তন করি আসছে, যেটা পর্ব পর্বাণী আমার কল আসি না সবুদিন তো নাই যাবার টাইম দিচ্ছি।
0: আজি কেন কথা চিত্র গীত শুনবে?
1: আজি শুনবা নানি, আমার যেহেতু আমার বিশিষ্ট কণ্ঠশিল্পী আমার স্বর্গতা আশা ভোঁসলে, তো আমার নাই না আমার ইহারে সে চালি যাইছন, তো তাঙ্কর স্মৃতি নু তাঙ্কর তো বহুত মন ছাঁ গীত অছে সবু, তো তাঙ্কর স্মৃতি নু গীতটা শুনবা আজি। ওড়িয়া চলচ্চিত্র আর অতি চলচ্চিত্রের গোটে গীত গাইছন আশা ভোঁসলে, সেটা টিকে শুনবা, সেটা মন টিকে গাই দেউছে।

0: আকাশবাণী বলাঙ্গীর।
1: এই কাহিনী এক গৃহিণী আর তার অন্তরাত্মার, বিজুলি বিল, সৌদা, স্কুল ফিজ সবু হয়ে গলা, বনিগলা বজেট হ্যাঁ 5000 বঞ্চিগলা, তো নূয়া শাড়ি নিয়ে যা না, গলা মাসরে হি তো নেইথিলি, আও গোটিয়ে না, প্রথমে বজেট বনাও, তারপরে ছোট ছোট সঞ্চয় কো ব্যাংক রে সেভ কর, আও টঙ্কা কো বড়িবার দেখ, দেখাই হউছি এবে যাও ভাই।
2: আরবিআই কহে
1: আর্থিক বুদ্ধিমতা যাহারি সে সমৃদ্ধ নারী।
0: আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছু গৃহিণী মানক পাই কার্যক্রম গৃহলক্ষ্মী।

এতে উড়ে যায় শুনতলে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছু লোকগীত কার্যক্রমের ভাগবত মেলা পরিবেশন করছন্তি সনাতন পণ্ডা ও সাথী।

0: দাদা জুহার।
1: জুহার জুহার বাবু, আস বস।
0: আর দাদা সব বনে বনে কে?
1: হ্যাঁ সব ভাল ভাল ভাই, এটা চালছে গারে গারে।
0: হয় হয় হয়।
1: যে খরিফ ঋতুর লাগি বলছ যেন ক্ষেত খোলাগে না কে, টিকি সজা গজা করবার গেলে পড়ুছে।
0: হয়
1: ইয়াড়ে যে বলছ খরা কেতনি কেতে।
0: হয়
1: হ্যাঁ তো ঘায়ে ঘায়ে যেন কাল বৈশাখী বলিয়া করে দৌছি, আর বর্ষা বর্ষি বি টিকি টিকি ঘায়ে ঘায়ে নেই দৌছি কে।
0: হয় হয় হয়।
1: সেতির লাগি টিকি চলি যাচ্ছে বল তো।
0: হয় হয় হয়।
1: তথাপি বর্ষা ছাড়ি গলে যেন প্রকার খরা হচ্ছে বাবু, টিকে দেখি চাহিকি ভটাকে বাহারিবার কথা হো।
0: এটা তো ভাল কথাটে কহিল দাদা। বাকি যেন অড়ো পানি পাই দিচ্ছি গা মঝিরে মঝিরে। এটা আমার লাগে বি ভাল হ্যাঁ। আমি যদি জোত করে দিলাম কাশে দুই কাশ, এটা আমার খরিফ চাষর লাগে বি ভাল হবা দাদা।
1: হয় বাবু, দেখো অড়ো পান যদি আইলে নি সেটা দুই প্রকার কথা করিছি হো। যে মানকর ফসল ধর ক্ষেতে থিবা সেমানকর লাগি তখলি পানি দিছি, আর যে মানকর ক্ষেতটা পুরা পড়িছে মেলা ভটা হেইগিরি বুঝছ, সেনে পানি টিকে পাইলে সেমানে তাহাকে জুতা জুতি করি পারবার গোটে সুবিধা হেসি। তো অবস্থা দেখি ব্যবস্থা করবার কথা বাবু।
0: তো আর গোটে কথা দাদা, দেখো ইহা তো সমিয়ানে নিগে আমার অঞ্চলে বল তো জায়গা জানি করি। তো আমার যে ক্ষুদ্র শস্য মানে নি রয়েছে গা দাদা, এটা মানে আমার চাষী ভাই মানে করবার আরম্ভ করলে। ন
1: বড়িয়া কথাটে কহিল বাবু, শুনো তো ইউপরে তো কথা পকালো ন, তো ছনে আজ্ঞা কু টিকে ফোন টিকে নেই লগাতাঙ্গে বাবু।
0: হয়ে দাদা, হেতির লাগি তো এই প্রকার কথা আমি পকালি ন। আমার যে সুরেন্দ্র নেগি আজ্ঞা নিগে, অবসরপ্রাপ্ত কৃষি অধিকারী, আজ্ঞা কু মুই ফোন করিছিলি।
1: দুই ভাই বসিকি কিষান মানির বৈঠক না আপনার কথা পকাই দিলু যে নেগি আজ্ঞা। দেখুন ইছানকা আমার সরকার ক্ষুদ্র শস্য উপরে বহুত গুরুত্ব দৌছন, আর হেতা তো নেই আজ্ঞা পূর্বপুরুষানু প্রকৃতরে যে ভিন্ন ভিন্ন প্রকার ক্ষুদ্র শস্য আমার যে চাষী ভাই বোন মানে করে আসুলি, ধীরে ধীরে ভিন্ন ভিন্ন কারণরু তাহাকে গোটে প্রকার ছাড়।

0: కానమయుతము జలరుచికరము కర్పూర ఖండ జలం తాంబూల మనసామయా విరచితం పూజా ఫలం శ్రీకుర.
1: మరో నామ రామకృష్ణ బడమల్లి, శివసేవాయత్, సోన్పూర్ జిల్లా అంతర్గత బద్రీనాథ గ్రామర తెల్ నదీ ఖండిరి థివా కుశళేశ్వర మహాదేవంకర శివ పూజక బా సేవాయత ఆమె అటు. ఏ కుశళేశ్వర మందిర కెతే కివదంతి రహి ఆసిచి సే మధ్యరు যা শুনা যাচ্ছি বা আমার পূর্বপুরুষ যা কই যাই সপ্তম অষ্টম শতাব্দীতে নির্মিত হয়েছিল এই মন্দির তার পুরাতন মন্দির না কেবল তার মুখশালা পুরাতন মন্দির বহু উচ্চ লা এর আমি অনুমান করু যে মুখশালা যদি এত উচ্চা অবে মন্দিরটি নিশ্চয় উচ্চা থাকক্রমে তা ভাঙি যাই ভাঙি যাওয়া দ্বারা এই মন্দির যে রাজা শাসন কর সময় ভাঙি লা সে আসি এই মন্দির নির্মিত করছেন তার উচ্চতা কমি যাই যা শোনা যায় সেই সময় তেল নদী অতি ছোট লা কিংবদন্তি কয়ে বা লোকে কহতি যে নাল হিসাবে লা তেলুণি পার হল সময় ডেইকি সে পড়ি যাবার দ্বারা সে তেল তার হাঁডি ভাঙ্গি গলা এবং সেই কিংবদন্তী অনুসারে এই নদীটি তেল নদী রয়েছে কালক্রমে তাহা আস্তে আস্তে বড়ি যাই সে নদীটি যার ফলরে কি সেই নদী কূলরে থাকা এই শ্রী শ্রী কৌশলেশ্বর মহাদেব মন্দির বর্তমান ভগ্নাবস্থা বা নদী কূল খাইকি যাই সরকারের তরফর পথর বন্ধেই কাম হয়েছি এই আমার মণ্ডপ ভিতরে জগমোহন মণ্ডপ মধ্যে হরিহরঙ্কর মূর্তি রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত তাঁকর মুন্ড না কালক্রমে ভাঙি যাই গোটে পটে আমার হরঙ্কর ত্রিশূল রয়েছে বৃষভ চিহ্ন রয়েছে আন্যরে হরিঙ্কর তাঁকর বাহন গরুড় এবং তাঁকর চক্র সুদর্শন চক্র রয়েছে তা ব্যতীত এই মন্দির পাখরে সুরেশ্বর মহাদেব মন্দির অছি কিংবদন্তি কয়ে যেতবে মন্দির তৈরি হলো প্রথমে এই শুভ হিসাবে সে সুরেশ্বর লিঙ্গ স্থাপন করে মন্দির কার্য করেছেন তাপরে তার পূর্ব দিগরে রয়েছে মহাকালেশ্বর মন্দির এই মন্দির কেবল খালি পথররে তৈরি হয়েছিল এবং তা তিন ভাগে বিভক্ত করা যাইছিল মন্দির উপর অংশে দেবগণকর মূর্তি রয়েছিল আধ্যরে আমার মর্ত্যমণ্ডলর মূর্তিগুড়ি রয়েছিল এবং সে তলে আমার পাতাল বা নাগুড়ি মানকর মূর্তি সব রয়েছিল মন্দির উপরি ভাগে নানা প্রকার দেবাদেবী মূর্তি লা আমি ছোট সময় তাহা দেখিছু আধ্যভাগে লা আমার মর্ত্য ভাগর বিভিন্ন প্রকার পক্ষী মানকর মূর্তি নৃত্য করুথবা নর্তকী ঋষি মানে

নমুনা বিশেষ পরিমাণে পরিলক্ষিত হয়ে থাকে এবং কলচুরি মানে যেহেতু মধ্য ভারতর আসলে সে সহ নিশ্চিত ভাবে এই ভাস্কর্য কলাকে পশ্চিম ওড়িশাকে আনি তেমন কলচুরি মানুষের মধ্যে অনেক অবদান এই মন্দিরের রয়েছে তেমন একাকি ভাবে সোমবংশী মানুষ এর শ্রেয় দেওয়া মো মতরে ঠিক হব না তেলুগু চোড় মানুষের মধ্যে যে কালেশ্বর মন্দির তার নিকটরে লা এই কালেশ্বর মন্দির হচ্ছে তেলুগু চোড় মানুষের তেমন তেলুগু চোড় মানুষের মধ্যে এই মন্দিরের শিল্পকলা অভিবৃদ্ধি সম্পর্কে তাঁকর মধ্যে কিছু না কিছু অবদান রয়েছে এর যে জগমোহন বিমানর পূর্বর যে অংশটি থাকে মন্দিরের মুখশালা বলে যা কু তা শিল্পশাস্ত্রের জগমোহন বলে কুহযায় চার্লস ফেবিঙ্কর মতরে আজি পর্যন্ত নৃসিংহনাথ মন্দিরের জগমোহন এবং বৈদ্যনাথ মন্দিরের জগমোহন মধ্যে বিশেষ পার্থক্য না এটি এপর্যন্ত যে চারোটি স্তম্ভ রয়েছে এই চারোটি স্তম্ভে মহাযান ধর্মাবলম্বী মানুষের অনেক ভাস্কর্য যথা তারা মঞ্জুশ্রী অবলোকিতেশ্বর মূর্তি এবে মধ্যে সেই মন্দিরে রয়েছে এবং নিশ্চিত ভাবে চার্লস ফেবরি যা কহতি যে হচ্ছে এক ষষ্ঠ শতাব্দীর পুরোনা বৌদ্ধ মঠ এ এই জগমোহনর স্তম্ভর হি সে প্রমাণিত করেছেন বৈদ্যনাথ মন্দিরটি ঐতিহাসিক দৃষ্টিকোণর এক গবেষণা সাপেক্ষ এবং এখানে অনেকগুড়ে বিষয়বস্তু বিশেষ করে নবম শতকরে পশ্চিম ওড়িশার যে সাম্প্রদায়িক তিক্ততা লা সেই তিক্ততা কত পরিমাণের এই শৈবপীঠটি উপশমিত করে তাহা পরবর্তী সময়ের হি গবেষণা মাধ্যমে সমাধান করা যাই পারিবে।

শ্রোতাবন্ধু নমস্কার। মিঠা মিঠা কথা, মিঠা মিঠা গীতর এক নূয়া অধ্যায়কু স্বাগত করুছি মু ভারতী। শ্রোতা